0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব।
1: আমি
0: শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: Well, West Bengal has gotten its first BJP chief minister as Governor R.N. Ravi administered the oath to Shovendu Adhikari at Kolkata's Brigade Parade Ground. Adhikari is now the ninth chief minister of West Bengal, succeeding Mamata Banerjee, who had occupied the chair for the last 15 years, since 2011. The oath ceremony is being conducted, as you can see on your screens, with a jubilant crowd which is all gathered here to attend the swearing-in ceremony, which also coincides with the birth anniversary of Rabindranath Tagore, as per the Bengali calendar.
1: ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বৈতেরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
2: আমি
1: শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি
0: Address Shovendu Adhikari is taking in the oath today. Along with him, the council ministers also taking oath are Agnimitra Paul, as you just saw on the screens right now. Before that, Dilip Ghosh, along with that, Ashok Kirtania, Shrudiram Tudu and Nisit Pramanik. These five ministers are also taking oath along with Shovendu Adhikari. Now, they are taking oath as part of the Council of Ministers of the new BJP-led state government.

0: يلا
1: Now, it's important to know that Shubhendu Adhikari has played a key role in Trinamool Congress's Nandigram stir as well, which was among the key reasons attributed for the end of the 24-year left-front regime in West Bengal and the beginning of Trinamool Congress government. And the differences surfaced in 2019 when he finally quit the TMC in 2021, later going to lead the BJP's charge against the government led by Mamata Banerjee, who once considered him a close aide. And now with Shubhendu Adhikari taking oath as at the Kolkata Brigade Parade Ground as the new Chief Minister of West Bengal succeeding Mamata Banerjee, it is now being stated as the beginning of Sonar Bangla.
2: Ami Bharater Sarbhoumotto o Akhandota Rakha Koribo Pashchim Bongo Rajyer Mantri Rupe Amar Kortobbo Samuho Nishtha Purbok এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব
3: আমি
2: অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না
1: That was Ashok Kirtaniya taking oaths as part of the other MLAs who are taking oath as part of the Council of Ministers of the new BJP-led state government. Following Shubhendu Adhikari swearing in as the Chief Minister of West Bengal, the Governor R.N. Ravi administered the oath of office to certain MLAs who will be part of the Council of Ministers, which includes Dilip Ghosh, Agnimitra Paul, Ashok Kirtaniya, Khudiram Tudu and Nishit Pramanik.

0: সামানি আর জুমিত রুখিয়ে দহ কাতি চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিন মন্ত্রী লেকাতে ইঞ্জ আঙ্গিভারিয়া কো মন আর নিছরা মনেতি কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ সিনে দুলের সে হালা হাত বাং মনে কাতে নে হর চেতান নোয়া সংবিধান আর আরি কো মানা বাতাও কাতে সমজস তিন কামিয়া ইন চাঁদো বঙ্গা নিতুমতে কিরিয়েঞ হাতাউদেন সড়া খুলেসা মনেতে কিরিয়েঞ হাতাউদেন আন লেখাতে তলাকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জি গাহির মন আর মানত ইন দহয়া ইন দো ভারত রেনা সামানি আর জুমিত রুখিয়ে দহ কাতিন চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিট মন্ত্রী লেখাতে ইঞ আঙ্গিভার কো মন আর নিছরা মনে তিন কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ শুনি দুলের সে হালা হাত বাং মনে কাতে নে হর চিতান নোয়া সংবিধান আর আরি কো মানা বাতাও কাতে সমাজ সে তিন কামিয়া জোহার।
1: All right, and that was Shodhiram Turu taking oath as part of the Council of Ministers of the new BJP-led state government. This is after Shubhendu Adhikari took his oath, followed by Dilip Ghosh, Agnimitra Pol, Ashok Hirtania, and now we just saw Shodhiram Turu. Now it would be followed by Nisit Pramanik. BJP leader Shubhendu Adhikari took oath as the first BJP chief minister of West Bengal just moments ago, and Mr. Adhikari's swearing-in ceremony was attended by Prime Minister Modi along with top BJP leadership and chief ministers of other states.
2: Nishit Pramanik, honorable minister designate, to rise and take oath before the honorable governor.
3: আমি নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
4: আমি
3: নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।